0: প্রশ্নবোধরবারবিত্রমুনিজি কইকেই বলদই নাথে।
1: দোলা খাজিলা হাতাম কোছে পালিকা চ্যামা মা পরো গাউ, ছ নম্বর ওড়া হো মসে না চবুর কে সাই প্রসাদ মেরো না, ঘর শুনুন্চ ভনে মর মসে না চবুর ভেরকু নামা হো ঘর, ঘর ভন্নুহুন্ছ ভনে বতাই দেনি ছু ফুঁয়েল মেরো থর, এ আলসি নুম্রা তট পর জালৌ নিকলি যা মন কে যা, ক্যাকাই ঠিক নমদিন নয় শরীর মা যো কাটু কাটে সমুদ, মৈলে বল্ল চিনে তলায়ে তবডোলে থ্রুরত দুর্জন, তৈলে গর্নু গরে সবাই বল হরে সারা বিগারে গুণ, হি লুম্রা বিপন্ন বাল হসিদা সারই থকে তের পো, মৈনা ভরমে যথা থকায়ে তা ভনে মঞ্জুর দিয়ে ঠিক নক, তৈলে তা ববুরা ছোট গমন পো আফই পঠি তানি তস, একই মাস ভরিমা খোসো খোসো লোঠা খড়া ত্রাফো গাঁথি তস, পাইলে তা মন যো থেয় সুর শিল আটি ছি তুনি ডর, তেরাই সঙ্গতি মা ফসের অব ভোলতি কে কাতর, পাইলে সাগর পাই মালয়ি সমন যো না গুলা ভন্দ তো, অলে আঙ্গন সমান পরদা সাথী গুয়ার দো ভয়, ইউটি সুন্দরী নারী রূপ কে শ্রী চন্দ্রমা কে সরি, চলতো দেহ সুকন্দ তো বন ভরে কস্তুরী কো ঝাই গরি, সুরে সুন্দরী লাই সুন্দরী তিমি কো হউ কসরে, আই মো ভয় তিমি ও পরমায়ে ছা ভয়ে মনমা,
2: কি তোমায় খড়কা কালিচো গাঁও পালিকা ওড়া নম্বর 8 ম্যানা মলম।